0: হাতরে ধরি সজনা শাগ তোলি বাহারিলা। এই কথা তৃতীয় ভাই দেখি সে বি সজনা শাগ তোলি গলা সেইঠিকি। বাস তাপরে শাগ তোলাকু কেন্দ্র করি উপজিলা কলি। তিনি ভার্যা সেঠি উপস্থিত হলে টিকিয়ে কহি দিয়ে পূর্বরু সবু ভাগ হইতিলা কিন্তু গছটা যেহেতু তেণু কিভাবে ভাগ করা যাই পারিব সে কথার নিষ্পত্তি হই পারি নথিবারু তাকু ক্ষমা দিয়া যাইতিলা, মানে গছটিকে ক্ষমা দিয়া যাইতিলা। লাগিলা তুমুল সংগ্রাম, প্রথমে ঠেলা পেলা ধস্তা ধস্তি, তাপরে বিধা চাপুড়া গুইঠা গলা ধক্কা ও শেষরে ঠেঙ্গা বাড়িরে পিটাপিটি। ভার্যা মানে পরস্পর ভিতরে রামপুড়া ছিন্ডা হলে, খুন্দা মরামরি হলে, গাঁ লোকে সেটি রুণ্ড হলে, পঞ্চায়েত বসিলা, সমস্তঙ্কর সজনা গছ লোড়া, মানে তিন ভাই তিন ভার্যাঙ্কর সজনা গছ লোড়া। পঞ্চ কি নিষ্পত্তি নেবে? শেষরে নিষ্পত্তি হেলা জিয়ন্তা সজনা গছকু কটা যাব, তিন গড় করা যাব, গড়ে গড়ে করে প্রতি পরিবার পাইবে। এবং তাহি হেলা শেষরে গড়ে গড়ে কঞ্চা মুনিগা কাঠ নেলে তিন ভাই নিজ নিজ ঘরক কণ করে সে কাঠরে। এই তো আমার বসুধৈব কুটুম্বকম, এই কথাটি তো আমি দোহরাও সবুঠি বারম্বার। ইয়ে গোটিয়ে ঘরর কাহাণী, এভাবে অজস্র কাহাণী সংসারে ভরি রয়েছে। হুয়েত আম নিজ ঘরে বি এভাবে অনেক কাহাণী রয়েছে। আউ গোটিয়ে পরিবার কথা শুণন্তু, চারি ভাই কাহার কাহারি সাথে পটে না, কাহারি কাহার সাথে সম্পর্ক না, বাপাঙ্কর শ্রাদ্ধ। চারি ভাই অলগা অলগা শ্রাদ্ধর আয়োজন কলে, অজস্র টঙ্কা খরচ কলে, যেহেতু সমস্তে গোটিয়ে গাঁরে রহুলে তেণু সমস্তে গাঁ লোক ডাকিলে ভোজি খাইবা, লোকে বড় দ্বন্দ্বরে পড়লে কোউঠিকি যাবে কোউঠিকি নযিবে। কিছু লোক কাহা ঘরকু বি গলেনি, কিছু লোক চারি ঘরকু গলে খালি দোষ ছড়াইবা পাই সবুঠি অইঁঠা হয়ে আসলে। সবু ভোজির উদ্দেশ্য এক, চাহিদা গোটিয়ে জায়গায় হইপারে থাকা ভোজি, অল্প খরচ বি সেথে হইথা, কিন্তু হেলা চারিটা জায়গায়। এই তো আমার বসুধৈব কুটুম্বকম। কুহন্তু তো আমি প্রবন্ধরে যাহা লেখু, মানে যেসব মহত বাণীকে উদ্ধার করু, অর্থাৎ টিয়ে লগাই দিয়ে তার অর্থ বয়ান করু, কিংবা ভাষণরে অনেক উক্তিকে উদ্ধার করু, সেসব কোন আমি নিজে পালন করু না, অনেকে করতে না। তেণু ধর্ম বাবদীয় সবু কথা অনেক ধর্ম পুস্তকরে বন্দে, কেহি কেতবেলে কোঠি কিছু লেখিবার কি কহিবার দরকার থিলে তাকু, মানে ধর্ম পুস্তক সবুকু উল্টে তাকু লোড়া থিবা কথাটিকু সেইঠি দেখি উতারি নেই যায়। ভাষণ শেষ, লেখা শেষ, ধর্ম ফর্ম সবু কিছু শেষ, উক্তি শেষ, তাপরে সে উক্তি পুছি হি যায় মনরু। ঠিক কহুছে না, যদি শাস্ত্রোক্ত কথা সবুর শহে ভাগরু বেশি নুহে ভাগে আমি পালন করতে, তেবে হুয়েত এ সংসার বদলি যাতা, এ সমগ্র সংসার গোটিয়ে কুটুম্ব পালটি যাতা। কিন্তু কিন্তু পরে যাহা তাকু আপন পূরণ করিবে। বাস আজি পাই এতিকি, কহিলা বেলকু যদি কিছু ভুল কহিথিবি তেবে দয়া করি উদার হৃদয়রে মতে ক্ষমা দেবে।
1: আজির অনুচিন্তা শুনিলে, রচনা এবং উপস্থাপনা করিথিলে অশোক মিশ্র, আকাশবাণী জয়পুর। বর্তমান আপন পাই নিয়ে এসছু আজি সকালর চাষবাস কথা।
2: আজির চাষবাস কথারে আসন্তু জানিবা প্রোটিন ভরা গো খাদ্য আজোলা চাষ আমি কিপরি করিবা। আজোলা এক অপুষ্পক জাতীয় জলজ ভাসমান উদ্ভিদ। এহার পত্র তলভাগরে আনাবায়না আজোলি নামক এক নীলহরিত শৈবাল রহিথায়। উপযুক্ত পরিবেশরে এক সপ্তাহ সময় মধ্যে এহা দুই রু তিন গুণ বৃদ্ধি পাইথায়। এহার জলীয় অংশ 90-92 ভাগ থিলাবেলে এথিরে কঠিন অংশ ভিত্তিরে পুষ্টিসার 25-35% থায়। প্রায় 1 কিলোগ্রাম আজোলারে 20-30% পুষ্টিসার থায়। আজোলা উৎপাদন নিমন্তে গছ ছাইরে 2 মিটর দৈর্ঘ্য, 2 মিটর প্রস্ত ও 0.2 মিটর গভীরের এক খাল খোলা যাইথায়। মাটির চের প্লাস্টিক খালকু পলিথিন দ্বারা আবৃত করা যাইথায়। প্রায় 10-15 কিলোগ্রাম ভালোভাবে চলা উর্বর মাটি পলিথিন উপরে সমভাবে বিছে।

0: আমি শ্রোতাঙ্কু আগামী সম্ভাবনার কোন বিষয় রয়েছে কহিবা? আগামী সম্ভাবনা অর্থাৎ অগস্ট মাসের 29 তারিখ শনিবার সম্ভাবনার আমার বিষয় রয়েছে হাতি বনরে থিলে বি রাজাঙ্কর।
1: এ সম্পর্কে আপনার নিজের মতামত আমাকে ফোন করে কিংবা নিজ ভয়েসরে রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপ মাধ্যমে অগস্ট মাসের 28 তারিখ শুক্রবার সুদ্ধা পঠান্তু কিংবা ফোন করন্তু। আমার মোবাইল নম্বর হল 9438268568। তাহলে সম্ভাবনার বিদায় নৌছু আমি দুহে মুরঞ্জন
0: মুসুরভি।
1: নমস্কার।

0: ইয়া বা তাই তাঙ্গি বারে তাকে না জহরা নিজ স্টুডিও তা নতলে এলিনা মান্ডিঙ্গা রাঙ্গি মানে জহরা এলিনা
1: জহরা দাদা না বাকটি জাকা আইয়া আবা তাই তাঙ্গি সবুতির জহরা
0: আতে তাঙ্গি মার তো হারা দিন আহ চাই আতে নিজ অডর চাষতে কথা মার হাডান আমনি চাষ কি মার লোকতে পাই নিডা বাতকা চিঞ্জালি জীবন জীবিকা এনিকে রচেকা নিহা আনে র উন্নতি আনে অড়ে দুনিয়া এনিক বাদলা হেনে এলা হে মা লোকতি চাষবাসকে বাদলা নদী মানে চাষতি রচেকা গাডুকি নদী মানে অড়ে নূয়া নূয়া পদ্ধতি ইঞ্জিনিয়ারি আমনি গোটাই কি মার কেহিলা লোক হলে কিহিম চারি বেঞ্জিম চাই মাছ চাষ এঞ্জিহি কি অদা চাষ এঞ্জিহি এটা এছ রকমতি চাষ মজানো তানি ভিতরে নিজ র চাষ তি কথা হাডান সববেলে মার সিনিকিন ইচ্ছা শক্তি মন বড় ইয়া রিডা যদি নিহিকি না ইচ্ছি সারে নিহি যদি অণপু অণপি না ইচ্ছি সারে মার এনিসকে নিহি আনাই নকে তাকে রচেক উন্নতি আনাই
1: সতকাতে দাদা নি নু বেস্তিলে এ মার এ মিড়কা চাষ কি মাছ চাষ মার ভেঞ্জা আচ নে এ মার যাকা ধীরে ধীরে কি হিলি চাও আহিন
0: কেনা দি মানে আতে এলে না চাষ কি নচি সার রচাকা মন মাছি দেখি নাই
1: হ্যাঁ মন মাছি দেখি নাই এ চাষ
0: মন হিলা সার তো চাষ কে আয় কি র এনা আসকে কে হালে আডায়
1: হ্যাঁ দাদা এলা হে
0: ভূমি মানবি না বান্দা মানবি না ইচ্ছারে এবার বান্দা তা মিড়কা পিসাল আডায় কি ভূমি তা চাষ কে হালে আডায়
1: হ্যাঁ এলা হে যদি মন হিলা সারে ওড়ে না খিলি আকা আ এ
0: এদা তাকে ভূমি বাড়া যদি মানে ইচ্ছারে তাই ভাই কামাতা লাগো কি নাই মানে নিহিকি চাষবাস কি না দি মানে চাষবাস কি নচারে মার মা জীবন জীবিকা ইঞ্জিম নাই মা নিডা বাত কু ইঞ্জি নাই এ দিসকে নিহি নিহি আনে
1: নিডিলি মাগ সাহা ভরসা যাক আনে মার যদি জমি তা কামাক আপ ইচি সারে কি বান্দা তা এনা মিড়কা যাক পি আপ ইচি সারে ওড়ে মার এ নিকি নিডা বাত কাতি ন
0: এন তাকে চার মা কুই লোক মা কুই নর ই মিড়কা চাষতে কথা উপরে আমাস কি হার এ মন কি হিল রিন কথা ই মিড়কা চাষ কে ইলেতি চাষ ইদর অন্ডে লাভবান চাষ এনা কি চারে জমি তা পরিশ্রম কি নে অপেক্ষা কি ই মিড়কা চাষ তা পরিশ্রম ই চার কামা ওড়ে বাড়ি উসকে গাড়ি দরকার ওড়ে এ ইন কথা
1: হ্যাঁ সত কাতে এ মারো জমি তাসা আমি বর্ষা আহি নে আহিল এ কিয়া এ ওড়ে বান্দা তাই চি সারে যদি মারো মিড়কা চাষ কিনর কিন্ন ইচি সারে মাগো লাভা যাকা বানু
0: এদা তাকে তাই ভাই মিড়কা চাষ রে ইলেতি চাষ মিম্বা আমনি চাষ কে এনি মিড়কাস কিন্তু এচ রকম তে মিড়কা মাজানু বাকুর মাছ ইঞ্জিনিয়ারি ওড়ে এনে মাছ ইঞ্জিনিয়ারি ইলা হি এচর গোটা মাঞ্জানি কথা মাত্র মার আয় কি বান্দা আজিকালি সরকার তরফর বান্দা কে হাল তাকে ইঞ্জিন তানি পাই র যোজনা স্কে স্কিম ইঞ্জিনিয়ারি এ যোজনা তলে যাহা ডাবু হি আপুটা উনা ডাবু তলে এদা পাই যে এম জি এন আর জি এন জি স্কে মাঞ্জানে র স্কিম মাঞ্জানে ইলা হি ওড়ে পকরি যোজনা ইঞ্জিন স্কে রণ্ডি মাঞ্জানে এদিন বাটে চাচা হ্যাঁ মেম্বু

বাহা ঘর ঠিক ঠাক তোর মোর রাজি রোজামি কেহে জানে লুচি লুচি আমার কথা শুনে আসি কেহে জানে লুচি লুচি আমার কথা শুনে আসি তুমি হে বা আমি তুমি চুপচাপ।

শুনিলে কেতটি আধুনিক গীত আকাশবাণী জয়পুর প্রচার করছু রূপক নন্দপুর রচনা ও বর্ণনা অশোক মিশ্র পরিচালনা সুজিত দাস।

0: সে বিষয়ে রয়েছে অনেক কথা, অনেক কাহিনী, অনেক কিংবদন্তি।
1: প্রকৃতরে বতিসাংসন উদয়ে লা কালাতক্রমে সেটা ভূগর্ভস্থ হয়েছি। যেহেতু নন্দপুর মহারাণী যে লীলাবতী, সে বতিসাংসন পূজা করুলে সবুলে, সে পূজা করা প্রায় বর্ষক থরে যাতে, সে হচ্ছেন উজ্জৈন ঝিও। সে পূজা বাহানার সে ঘর কু যাই আসবার তাঁর সময় প্রায় অতিক্রান্ত হয়ে যাওয়া, তেমন সেই বতিসাংসন টাইপর এইটি গোটে স্থাপনা করি তাকে বতিস পাহাচ খঞ্জাগলা। সেটা চাড়ঘর লা আগে আইটা বতিসাংসন নামে নামিত করাগলা। কিছুটা ঐশ্বরিক শক্তি থাকলে রজা মধ্যে সেইটি নিজ রাজগাদি তেয়ার করলে। এইটি রাজা অভিষিক্ত হয়েছেন, যৌ বতি যৌ সিংহাসনটা বর্তমান জয়পুরে অছি, সেই সিংহাসনর মাপ যদি অনাযব, এইটি চারটা খাল অছি উপরে, সেই খাল চারটার ঘুরাঘুরা নিশ্চয় পড়ব। আর যৌটি গোটে বড় গাত দেখবে মুহরে, সেই গাতটা হচ্ছে রক্ত মহিষি বলি, পশু বলি, বিভিন্ন যৌ রক্ত জমা হুয়ে, সেই রক্তরে দশরা দিন রোজাঙ্কর নিয়ম অছি, সে রক্ত হরি খেলতে। বর্তমান দেখবা সমতল দৃষ্টি, কিন্তু আগে এইটা পাহাড় লা, সেই টাপু উপরে হি বতিসাংসন তৈরি। মু দেখবার সেইটি পাণ্ডির সরত লা, সেই বড় যে খালটা সেইটা রক্তকুণ্ড, সেইটি সবুলে পাণি থাকে, মানে সেইটু আমি প্রসাদ বলে সেই পাণি কি পূজারে পূজক দিয়ে থাকে দিকে সমস্ত। কালাতিক্রমে জনে লেডিজ সে খারাপ অবস্থার যাই বতিসাংসন উপরে চড়িকি সেইটি বসিদেবা দিনঠু সে পাণি শুকিযাই।
0: বত্রিশ সিংহাসন বাবদীয় অন্য কাহিনীটি হল,
2: মো না হচ্ছে জগন্নাথ পাঙ্গি, নন্দপুর বতিস সিংহাসন রয়েছে। এটা তো আমার প্রায় মোট 60 বর্ষ হলানি শুনিকি আসুছি। 1443 পূর্ব যে মানে শিলাবংশ রাজা মানে এটি শাসন করুলে, তাপরে আসলে আপনার মঞ্চবংশ রাজা মানে শাসন করুলে, তাপরে আপনার গঙ্গবংশ রাজা মানে এটি শাসন করছেন, তাপরে আপনার চন্দ্রবংশ রাজা বি শাসন করছেন। 1443 যেতবে সূর্যবংশ রাজা বিনায়ক দেব সে আসলে এটি, তাপূর্ব এ বতিস সিংহাসন রয়েছে। আপনার শিলাবংশ রাজা মানু ধরি এমনি এটি শাসন করুলে, এটি তাঁর হচ্ছে বতিস সিংহাসন, এ হচ্ছে এবার পিট নুয়ে। এইটা যেটা কি সূর্যবংশ রাজা মানে যেটা কি এটি ছজন হয়েছেন, কিন্তু এটু সে রায়গড়া যাই, রায়গড়া টু আপনার সিএ যাই জয়পুর যাই, তাঁর পিট হচ্ছে বতিস সিংহাসন তাঁর। তেমন সূর্যবংশ রাজা হচ্ছেন সে হচ্ছে নন্দপুর রাজাঙ্কর ঘর জয়াই সি, কিন্তু তাঁর কৌশি অধিকার নেই যে সিংহাসন আমার বলে সে কইপারে আসিপারে না, তাঁর 10 কিলোমিটার সে বাহু থাকবে, তাঁর অভিশাপ রয়েছে যে নন্দপুর আসলে সে মৃত্যুবরণ করবে। বতিস সিংহাসন চারিকানি একদম চূর্ণ ফুর্ণ মারণ হয়েছিল, পুরা একদম ময়লা হয়ে পড়েছিল, মু দেখবা কথা পুরা জঙ্গল লা এসব এরিয়াটা, মানে দিন বেলে বি আসবা লোক ভয় করলে ভিতরে আসবা, এটি মহা মানে কনক দুর্গা নামিত হয়েছেন এইটি, যেটা যেত কামচির যেত আনলে কনক দুর্গা এটি প্রতিষ্ঠা করছেন, তেমন সে কনক দুর্গা নামে সে পূজা পাওছেন এইটি। আর এই যে 32টা পাউচ রয়েছে, 32টা পাউচ অষ্টবেতাল রয়েছেন, এ হচ্ছে নন্দপুর অঞ্চল গ্রাম মানে বাসীর পুরা বিশ্বাস।
0: যে মানে কি স্থানীয় বাসিন্দা সেমানকর বি কাহিনী রয়েছে এই বত্রিশ সিংহাসনকে নিয়ে।
3: তোর না যেখাই না মালি বুঝলি গাই, এ যে জায়গায় আমি এবার বসলু আছু, এ উপরকে পাঁচ পাঁচ পাঁচ পাঁচ এগিয়ে গলা আছে, খাই দাও এটা
4: বন্ডকি কাল,
3: ও বন্ডকি কাল, এই বন্ডকি কাল সিংহাসন বলে করে খাই গিনে নাম পড়লা এটা
4: রানী কোপ্তা আইলা সেটি তার বন্ডকি কাল কাটি করে তপলাই সিংহাসন বান্ধা এলা বেলের খাতা
3: কেবে বান্ধলাই এ সিংহাসন
4: কে জানে কেবে বান্ধলাই, আমি কি সেতবেলে জন্ম করি লুকি আমার বাপা মন তো না জানো তো বলে আমি কেমতি জানো।
1: নাভি যে নাভিটা পুতুচু সেটা কুহতি বমলি কাল, সে নাভি পোতা আমার গোটে প্রথা আছে, সেই প্রথা অনুযায়ী রজাঙ্কর যে অন্য বংশজ মানে সেমানকর নাভিকে সেইটি স্থাপনা করুলে, তেমন তাকে নাভি কাল মধ্যে কুহযায়।
0: শীলবংশকু বিন্ধ্য পর্বতমালা পার্শ্বরে একদা রাজুতি করুথিবা শৈল রাজবংশর গুটি শাখা বলে কিছু গবেষক মত দিয়ে। আধুনিক নাগপুর শহর ঠারু 20 মাইল দূরে থিবা নন্দীবর্ধন বলে গোটিয়ে স্থানরে এই শৈলবংশী রাজামানঙ্কর রাজধানী থিলা, তেণু হুয়েত সেই নামর আধাররে নামটিকু সামান্য অপভ্রংশ করে একদা মৎস্য দেশর রাজধানীর নামকু নন্দপুর করা যাই থাই পারে।

এথর গীতটি হেস্টোরি টু, শিল্পী কেকে, গীতিকার তনবীর গাজী, সঙ্গীত নির্দেশনা রশিদ খান।

0: আজি হাট, হাটৰ দিন। ডাবু কাছো মূলকে নাই, হাট না কলে আইবা হাট যাক বুকে মরবার হিসি।
1: উদারবাড়ি করি লাজ মিশা লাগলানি, আরে কাকে মাগলে মিশা দেও তো নাই, আরে কেতেক দিন এনতি চলবার এসি।
2: এ মদন, মদন
1: কায় এলা রে?
2: বড় খবর কটা আছে
1: তোর লগে তো সবু বলে বড় খবর আকা, আলে কায় খবর কো?
2: এ দে রঘু ভাই না আইলা আছে।
1: হাই রে আইলা?
2: ও এ কাম আছে বললানি।
1: কায় কাম আছে?
2: আন্দ্রা জিবার পুনি
1: দিনকে খেতে কুলি রে, হে সকাল পাইলে কুলি কথা আকা।
2: এ দে ডাবু পুনি 800 টাকা মিলছি।
1: 800? হে বুয়া,
0: মোকে তার কথাকে বিশ্বাস নাই। লচিমপুরের মাই জীবন কইতরে লাই সে গটে বড়ে জাতিটা পনি পটকাটা।
3: না না না না না না না, আয়া মরি গেল রে মোর বুয়া। ওহ
0: আমার আরি কে
2: কে আরিতা আড়ু
1: আড়ু কায়লা আড়ু
3: মোকে এ রট ফিঙ্গি দেলা খাই। ওহ
0: তো কে এ বাট ফিঙ্গি দেলা
1: দেখা?
4: চিন্তা
3: করতেলি তো
2: তোর মুড়ার চিন্তা আইলা নাকি?
3: কাইকিনে নাসে হ কাইকিনে নাসে
1: আরে কাই চিন্তা হয় হাড়ু?
3: তুই সরকার হেলে কেনতার রঙের গাড়ি কেনবি, অটো কেনবি, আর কার কেনবি?
0: তুই আগ তো সাইকেল তো গেন।
3: কাই কিনে আসলাস নি রে? হ্যাঁ মুই মিশা আন্দ্রা দিবি।
2: তুই কাই কাম করিস নি রে?
3: ম্যানেজার
1: তোর থমনা কে আর তোকে তোকে কে ম্যানেজার বলাইছি?
3: মুই নিজে বানবি রে, মুই নিজে বানবি।
4: কাকে আরি পারি নয় রে, হে টাকারানি মা।
1: হ্যালো জু কাই সে কাই আইতি রুন্ড রুন্ড কে জু কাই
0: এ দে
1: সুন আসকে রে
2: বলাই কাই কাই দে আড়ো।
3: হ্যাঁ
2: আন্দ্র মকে ডাকি নেলে কাই কাটা দেখাও কাই রব
3: তো কাই কাইটা লড়া রে মু মেজার আছি বইলে তো কাই কাইটা লড়া মুই ঘরবা লগা আছি।
1: বাহ দেখলাস হে আন্দ্রা দেখত নাই এবলে এমন কে হিরোইন লড়া কোন ম্যানেজার লড়া? বাবা রে
5: কেমতি অছ রে সবু?
2: আমার কথা ছাড় কাই খাই কাম কথা কুয়া।
5: কাম অগা করিবু খালি? হ্যাঁ হেবু টকা তো তে কাকুরতি গে। আরে তোর বড় হ না রে বাবু, টিকে র ধৈর্য ধরে।
3: আলে সেটা নাম ছাড়া যে মুই ম্যানেজার ভাই মগে খাই গাইটা পাচারবার আছে, তুই আগে তো পাচারতানি
5: বইলে ইন্টারভিউ কি রে? হ্যাঁ
3: আরে ম্যানেজার বইলে খাইটা তো পাচারছু তুই আর
5: ইয়ারে ম্যানেজার বুনি। ওই ওই ওবো ওবো ম্যানেজার হবু যে তুই কহ কেতে ক্লাস পাঠ পড়ছু ফার্স্ট কহ তো।
3: মই মিশা গুনা পড়ি নাই, মাত্রি ল দুই দুই আর পাঠ পড়লি আছি মই মিশা
6: আর দুই আর দে তো
5: বইলে
2: পাস করে নাই
5: ফেল হইছি দুই তোর ম্যাট্রিক ফেল হই গরি তুই আর ম্যানেজার হবু কি ম? হে হো হো তোর পে মই উঠে অলগা ব্যবস্থা করে দিবি হলা।
3: হ্যাঁ হ্যাঁ দেখলাস কি মই কাইটা উঠে ইবি আগা বলতিরলি
5: দিনকে বইলে তোর দেহ কু দেখলে জনা পড়ছি বুঝলু কি নাই তত্ত্ব বইলে 800 দিনকু
6: এলে আইতি থেববাটা।
5: আরে বাবু সবু রইবাটা খাইবাটা শুইবাটা সবু ফ্রি আরি পাঙ্গুয়া আগা বুঝলু কি নেই?
3: আরি ভুলবাটা
5: ভুলবাটা মিশা অছি তোতে কার উড়ে দেবি সিঠি কার রে বুসিবু আউ আন্দ্রা যাক বুলতুবু বুঝলু কি নেই?
3: চন্তার তো মুই জীবাটা জীবি সে আর
0: এডেক ডোল বইলে তুই নিজে কাই গিনে যাওস নাই তো।
5: আরে বাবু শুনে মুই তো লোককু নেইকিরি কাম দবা লোক, হ্যাঁ মুই আরি পড়াইবি বলে হব কি?
0: এলে সে আগ তু যাই রে বা লোক মন কোনতি আছত
5: সবু ভুল রে অছন্তি বুঝিলু কি নাই? তুই মধ্যে আড়ু পকানা যেতি লোক ভারছন্তি সবুকু ধরকি নবা
0: কে আরি আসত নাই কাই।

0: ডৌল চিন্তা করি করি কইলি নি
1: তোর মন আরে মদন এ মদন
2: কায় মা
1: এ মদন আম শোনা নেরে পিলা
2: আলে
3: এ তোল মিশা নেই রো
2: আলে আলে
4: মদন লে লালান রে বেগি যাও
2: আল জু জু জু
1: জাগরতরে রুয়ারে পিলা মন
4: চিন্তা কর নাই বড়াই তুই
0: এ রুয়ারে রুয়ারে এ মদন লাতনা রুয়ারে রুয়ারে
4: এডকি বড় বেগ লগে কাইটা ধরলা তো আড়ো
0: তিনটা লুঙ্গি চারটা প্যান্ট আর 2 কেজি চুড়া
2: 2 কেজি চুড়া
0: টাউনে খাইবা না মিললে
1: তুই বুলবা কে গালুস নাকি কাম কে
0: ম্যানেজার মন সব রেডি করে রাবে কি
5: আখে দেখি করি মোর চিতা পড়ি গেলানি
6: হেদে সব লোক জাগ্রত হই করে যা
7: কাগজ পত্র ঠিক ভাবে রাখিব
3: আরে কাই অসুবিধা হলে ফোন করা হ্যাঁ
8: নিজর গাগড় মুন্ডর যতন নিয়া হ্যাঁ দেখা
7: চলো চলো এই জলদি চলো হাড়ো বসে চলো চলো চলো

0: তুই সৎ কইলুস নি?
1: আমি মিশা বেশি খটলু নি, আমার উপরে বেশি অত্যাচার হল নি।
2: সবু লোক মিশি গেলে মুই মিশা বাঘ বিলাগা হ।
3: আর একটা এলে
2: সেন্তা আর এলে মোর গাগড় মাত্র ডোল নাই।
4: হ্যালো রঘু ভাই না?
5: হ্যাঁ হ্যালো।
4: হ্যালো,
5: হ্যাঁ কে?
4: মুই মদন।
5: মদন কি কেমতি অছ রে?
4: তুই আমকে মিছ কইলুস রঘু ভাই না?
5: কোন হেলা?
4: তুই দিনকে ডাবু মিলছি বলি কই রেলুস।
5: আরে পয়সা দৌ নাই কিসে?
3: খাদি পিদি সবু ঢোল বলি কইলুস।
2: আর ই মগে মিশা ম্যানেজার বনাইবি বলি কইতের লুস।
4: আমি সবু রেকর্ডিং করলু আছু ভাই না।
5: আরে তুকে শান্ত রে বাপ মনে করিবা কি চাইলে করিবা।
4: আর কাইটা করবু তা?
3: আরে নাই,
4: গাঁর লোককে সবু সৎ কথা কই দেবু।
5: আরে বাবু তুকে শুনো রে, মোর কথা কা কোন হবে টিকে শুনো।
4: বেশি শুনলু বে?
2: নাই নাই নাই।
4: আরে না শুনু?
2: নাই নাই নাই।
4: ফোন কাট।
6: কে জানা রে সবু লোক গট্টি পাকরে কিস পাই বইছন্তে? বেকার বেকার আর কি কাম নাই কে?
1: আমার বাকি কুলি ডাবু তুই দে না,
3: আমি গায়ে যাবো।
6: এত সহজ রে তোমাকে মুই চাড়বার নাই রে। কাম সরিগেলা কে? কাম সর নাই, আর চ মাস হচ্ছে।
1: মুই বিষে যাবার আছে।
2: কাটটা দেলে দেবুস, নইলে নাই মাত্রম মোর ম্যানেজার ফিনচিন ডাবু মগে লড়া।
6: তুই চুপ কর রে, চুপ কর রে।
1: আমার ডাবু দে না, আমার ডাবু, আমার ডাবু দে না। হই আমার ডাবু দে, ডাবু দে, হই আমার ডাবু দে।
6: ঠিক আছে ঠিক আছে, তুমি খুলছ বলে ঠিক আছে।
3: শো টাকা
6: ঠিক আছে, তুমি যেতবেলে যাবাকে মন করছে বলে ঠিক আছে দেবে।
7: এতে এতে শুন,
6: হ্যাঁ
7: তোর অন্যায় এনতি বেশি দিন ন চলে।
6: তুমি এতে লোক একাটি ইচ্ছ বলে তো মুই দেবি মাত্র গোটা কথা, অর্ধা ডাবু একা দেবি পারবি।
7: আরে বাকিটা
6: দেখবা পছে দেখবা।
7: এ দে তোর এনতি অন্যায় বেশি দিন ন চলে দেখ।
2: এবে গায়ে যাই মুই ম্যানেজার ফচাড়ি দেবি বে। হ
3: খাই কি নিয়ে চারছ আরো?
2: এবে বড় বিজনেস করবি আর?
7: খাই বিজনেস করবুস?
2: চূড়া ব্যাপার আর খাই না।
3: আরে চূড়া
7: হে দেখ নি, আরে চূড়া বিকছি। এ দে জনটা এলে হসি না, হে ঘরে মাতর আমি গালুনি না। কেবে মিশা মকে বিশ্বাস না রেলা আমি ঘরে আরি লেওটবু বলি করি, এটা একা বড় কথা।
8: মদন আমি বেশি চিন্তা লাগে রেলু,
3: আমি মিশা বেশি কষ্ট সঙ্গ রইলু।
2: মকে আগা কে পাচারত নাই?
8: তুই মিশা নিক খাই।
2: ওই যে মোর ম্যানেজার এবা স্বপন পাই গেলা।
7: আমি যাইটা শুনি রেলু তার তানু পুরা ভিন রেলা।
8: মুই কই রেলি কাই কি?
9: এ মদন, মদন
7: কাই আই
9: আলে শুন কাই গড কাতা কইবি তকে
7: সয়বা দাই মন তুই মিশা
9: আলে অলু শুন কাই
7: জবর নিন্দ আছে সকাল কে কো
9: গাগড়ে আছি
7: কাইটা
8: আলে মেটা।
10: হ্যাঁ পা
8: কেমতি লাগলা কো?
10: আমি আর বেশ মন ভালো, কেমতে লাগছে সারদা লাগছি। এবে নাই কি আপা ভাই বইনি মন আমি কেমতি অনুরোধ করিলাই আমার নাটকে শুনত আরই তাকর মতামত কাইটা আছে আমাকে জানাইবার আছে, ন জানাইলে আইবা মাসকে।
8: আর নাট না লেখু?
10: নাট ন লেখু, নাট ন করু।
8: আলে ভাই বইনি মন এবে জন আমি নাটক শুনাইলু সে নাটকে শুনি করি কেমতা লাগলা তোমকে সীতাকে মাত্র সবু ভাই বইনি মন আমার মতামত দেবার আছে। কাই কাজ বলে সবু লোক ভিড়ি করি এড়ে কষ্ট তোমার কাজে শুনাই রেলু সেটা কেমতি লাগলা এ বিষয়ে নেই কি আমাকে মতামত জনাইবা। এলে আজি তো বেল নাই নি,
10: বেল নাই নি জুবে বেশ মানলু বেছে ঘরে পিলা মাইজি সবু জাগিরে ভাই না।
8: আলে আলে আলে গলুনি ভাইবনি মন জোয়ার জোয়ার।